0: श्रोताओं, अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्रीविजयपुरम केंद्र है। इस समय शाम के 5:30 हुए हैं। अब प्रस्तुत है बांग्ला कार्यक्रम।
1: आकाशवाणी श्रीविजयपुरम केंद्र থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্টজ থেকে। অনুষ্ঠানে আজ রয়েছে স্বাস্থ্য অনুষ্ঠান ডাক্তার বাবুর সমীপে। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি, ধন সম্পদ তো ভেদ সৃষ্টি করে, সত্য সম্পদই ভেদকে অতিক্রম করবার শক্তি রাখে। জড়ভাবে অন্ধভাবে সত্যকে গ্রহণ করলেও সে সত্যের কোনো গৌরব থাকে না। সীতার ন্যায় সত্যকেও বারংবার অগ্নি পরীক্ষা সহ্য করতে হয়। সত্যকে ভালো না বাসিতে পারিলে সত্যকে গ্রহণ করাই হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে বলি বিপ্লবী দীনেশ গুপ্তের মৃত্যুবার্ষিকী নিয়ে দু চার কথা। প্রতিবছর 7ই জুলাই বিপ্লবী দীনেশ গুপ্তের মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নির্ভীক বিপ্লবী এবং বাংলার গর্ব। 1911 সালের 6ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। দীনেশ গুপ্ত অল্প বয়সেই দেশের স্বাধীনতার জন্য বিপ্লবী আন্দোলনে যোগ দেন। তিনি রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয় বসু ও বাদল গুপ্তের সঙ্গে সাহসিকতার পরিচয় দেন। এই অভিযানের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের বার্তা সারা দেশে ছড়িয়ে পড়ে। অভিযানের পর দীনেশ গুপ্ত গ্রেপ্তার হন এবং বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। 1931 সালের 7ই জুলাই আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে তাকে ফাঁসি দেওয়া হয়। তার আত্মত্যাগ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসাবে চিরস্মরণীয় হয়ে আছে। এই দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক মঞ্চে তার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা এবং দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন প্রজন্মকে তার আদর্শ, সাহস এবং দেশপ্রেমের কথা স্মরণ করিয়ে দেওয়াই এই দিনের মূল উদ্দেশ্য। বিপ্লবী দীনেশ গুপ্তের জীবন আমাদের শেখায় যে দেশপ্রেম, আত্মত্যাগ, সাহস ও আদর্শের জন্য দৃঢ় সংকল্প মানুষকে

0: অমর করে রাখে। তার মহান আত্ম বলিদান আমাদের সকলকে দেশ ও সমাজের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রেরণা যোগায়। শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল, এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি বারাটাং আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গোতির উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গোত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রঙ্গোত আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি জলিবয় আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6:30 শ্রীবিজয়পুরম থেকে লিটল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 1টায় লিটল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী চাঙ্গা আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি হাটবে আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া শহীদ দ্বীপ স্বরাজদ্বীপ স্ট্রেট আইল্যান্ড কদমতলা ও লং আইল্যান্ড হয়ে রঙ্গোতির উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় রঙ্গোত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল। নমস্কার শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান ডাক্তারবাবুর সমীপে অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথি ডক্টর সবিতা বিশ্বাস, ওনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার।
1: নমস্কার
0: ডাক্তার দিদি, আপনার সঙ্গে আজকে যে টপিক নিয়ে কথা বলবো, আমাদের যে বিষয় তা হলো ফ্লু, কমন কোল্ড, সিজনাল কোল্ড অ্যান্ড কফ, এই নিয়ে কথা বলবো। প্রথমে আমি জানতে চাইব যে কমন কোল্ড, ফ্লু লাইক ডিজিজ, ইনফ্লুয়েঞ্জা, এই এগুলি কি ধরনের রোগ?
1: আচ্ছা, আমরা প্রথমেই জেনে নিই জ্বর কাকে বলে, তাই তো?
0: আচ্ছা,
1: আমাদের শরীরে সামান্য তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস বা 97 ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে হয়ে থাকে। এই তাপমাত্রা 37.5 ডিগ্রি সেলসিয়াস বা 97 ডিগ্রি ফারেনহাইট এর থেকে বেশি যখন হয় তখন তাকে আমরা জ্বর বলি। আমাদের শরীরে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ করে তখন শরীরের কোষ বা সেলগুলো প্রতিক্রিয়া করে এই ভাইরাস থেকে নষ্ট করার জন্য, যাতে করে শরীরের কোনো ক্ষতি না করতে পারে। তখনই শরীরের তাপমাত্রা বেড়ে যায়। জ্বর কিন্তু নিজে কোনো রোগ নয়, এটা হচ্ছে অসুখ বা দুর্বলতার একটা লক্ষণ মাত্র। এই লক্ষণ আমাদের বোঝাতে সাহায্য করে যে আমাদের শরীরের মধ্যে কিছু একটা গড়বড় চলছে,
0: মানে অন্য কোনো রোগ
1: রয়েছে। তার একটা লক্ষণ জ্বর হচ্ছে এমন একটা সংকেত যার থেকে আমরা বুঝতে পারি কোনো ব্যক্তি কতটা অসুস্থ বা কি ধরনের রোগ দ্বারা আক্রান্ত। আর একজন যে বললেন না কমন কোল্ড, ফ্লু লাইক ইলনেস, ইনফ্লুয়েঞ্জা, এগুলো অনেক ধরনের ভাইরাস আছে যা নাক এবং গলার মিউকাস মেমব্রেনকে সংক্রমণ করে। ইনফ্লুয়েঞ্জা যাকে আমরা ফ্লু নামেই জানি, পরিচিত, তাই ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস দ্বারা সংক্রমিত একটা রোগ। এই রোগের লক্ষণগুলো হালকা থেকে গুরুতর হতে পারে, সিরিয়াসও হয়ে যেতে পারে। কমন কোল্ড বা ফ্লু হবার কারণ সব থেকে বেশি রাইনো ভাইরাস, এরপর প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এন্টেরো ভাইরাস, হিউম্যান মেটা নিউমো ভাইরাস, কমন হিউম্যান করোনা ভাইরাস। করোনার ব্যাপারে আমরা খুবই জেনে গেছি, এবং যে কোনো অ্যালার্জি।
0: আচ্ছা, এর লক্ষণ বা সিমটমসটা কি আছে?
1: সবচেয়ে প্রচলিত লক্ষণগুলোর মধ্যে হচ্ছে উচ্চ তাপমাত্রায় জ্বর হবে। আর দেখবেন নাকটা সুরসুর করছে, হাঁচি আসছে, নাক দিয়ে জল পড়ছে, গলা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, মাসেলস পেন হচ্ছে বা জয়েন্ট পেন হতে পারে, কাশি থাকতে পারে, ক্লান্তি এবং অসুস্থ অনুভব করা। লক্ষণগুলো সাধারণত ভাইরাসের সংস্পর্শে আসার 2-3 দিন পরে শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে, এক সপ্তাহেরও কম সময় ধরে থাকে, তবে কাশির সমস্যা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে থাকতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে এই রোগে ডায়রিয়া এবং বমি হওয়ার মতো উপসর্গ দেখা দিলেও প্রাপ্তবয়স্কদের মধ্যে এটি ততটা প্রচলিত নয়।
0: কি করে এই ভাইরাস ছড়ায়, এর প্রকোপের কারণ কি?
1: আচ্ছা, আমরা জানি যে এটা হচ্ছে একটা কমিউনিকেবল ডিজিজ, মানে সমাজ

0: রোগ,
1: একজন থেকে আরেকজনকে
0: হ্যাঁ,
1: ছড়ায়।
0: সাধারণত হাঁচি ও কাশির ফলে বাতাসে ছড়িয়ে পড়া শ্বাসযন্ত্রের ক্ষুদ্র জলকণা বা আমরা রেসপিরেটরি ড্রপলেট বলে থাকি, এর মাধ্যমে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে স্বল্প দূরত্বে থাকা মানুষের মধ্যে হাঁচি কাশি দেওয়ার ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। এছাড়াও ভাইরাস লেগে থাকা বস্তু ধরলে বা স্পর্শ করলে এবং তারপর সেই অংশ দিয়ে চোখ নাক মুখ স্পর্শ করলে সংক্রমিত হতে পারে। হ্যাঁ, ভাইরাস সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা জিনিস ব্যবহার করলে ব্যবহার করছে সেটাই আমরা হয়তো ব্যবহার করছি, যেমন বাসন, রুমাল, টাওয়েল, খেলনা, পেন্সিল, পেন, ফোন, হ্যান্ডশেক করলে পর্যন্ত সংক্রমণ হতে পারে। ভাইরাস সিধা নাকের মাধ্যমে মানুষের শরীরে পৌঁছায়, অর্থাৎ ইনফেক্টেড লোকের সান্নিধ্যে সর্দি কাশি জ্বর হতে পারে। এর প্রকোপের কারণ হলো ওয়েদার চেঞ্জের প্রভাবে তাপমাত্রা হঠাৎ করে পরিবর্তন, ঠান্ডা জিনিস খাওয়া বা পান করা, পরাগ বা পশুর লোম থেকে এই রোগ ছড়াতে পারে।
1: তো এখন প্রশ্ন এটা এসে যায় যে এই রোগ কমন কোল্ড বা ফ্লু, এটা সিজনাল চেঞ্জের সাথে সম্পর্ক আছে কি?
0: হ্যাঁ, নিশ্চয়ই। আগে বুঝতে হবে এই যে বসন্তকাল আমরা জাস্ট শেষের মুখে আর গরমকাল আসছে, এই সময়টাকে কিন্তু যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বিশেষ করে ভাইরাসদের পক্ষে খুব আদর্শ সময়। এই সময় এত বেশি ভাইরাস দেখা যায় সাধারণত যাদের রোগ প্রবণতা আছে, যেমন ধরুন ছোট বাচ্চারা এবং অত্যন্ত বেশি বয়সের লোকেরা এই রোগে আক্রান্ত হয়। এদের দুজনেরই ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে এবং আমাদের বুঝতে হবে এটা কি আমরা পোস্ট কোভিড ফেজে চলছি। কোভিড ফেজ থেকে আমরা প্রায় 3 বছর পার করে এসেছি, এই কোভিড এর পর থেকে আমরা যেন আতঙ্কিত। ভাইরাস ঘটিত ভীতি আমাদের সকলের মধ্যেই আছে। অতএব এই সিজন চেঞ্জের মানেই সর্দি কাশির সমস্যা, অর্থাৎ আবহাওয়ার খামখেয়ালিপনা বাড়ছে, এই গরম এই কিছুক্ষণ পর ঠান্ডা, দিনে প্রচুর গরম রাতে ঠান্ডা, ফলে টেম্পারেচারের হেরফের, সিজন চেঞ্জের তারতম্য 8 থেকে 80, মানে একবার একদম ঠান্ডা আবার
1: একদম
0: গরমে পড়ে, ঘন ঘন শরীর খারাপ, প্রচন্ড গরম, গায়ে গরম কাপড় রাখা যাচ্ছে না, ঘাম দিচ্ছে, গরম কাপড় খোলার পরই বেশ ঠান্ডা হওয়া, এই তারতম্যই অতিষ্ঠ। আর এই তারতম্যের জন্যই ঘরে ঘরে সর্দি কাশি জ্বর। এই যে হঠাৎ ঠান্ডা লাগা বা সর্দি জ্বর হওয়া, যে কারোর জন্য খুবই সাধারণ একটা বিষয়, কিন্তু ঠান্ডা বা সর্দি জ্বর মানুষকে খুবই সামান্য কারণে যেমন ভোগাতে পারে তেমনি সহজেই সেরে যেতে পারে বিনা কোনো ওষুধ ছাড়াই।
1: তাহলে কখন আমরা ডাক্তারকে দেখাবো?
0: বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক লোকেদের জন্য কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু লাইক ইলনেসটা, এর জন্য চিকিৎসার দরকার পড়ে না। কিন্তু যদি লক্ষণগুলি বেশি বাড়াবাড়ি হয়, ভালো হচ্ছেন না, জ্বরটা 101.3 ডিগ্রি ফারেনহাইট বা 38.5 ডিগ্রি সেলসিয়াস এবং 3 দিন ধরে কন্টিনিউয়াস চলছে, বারবার জ্বর আসছে, সাথে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর বুকে একটা শব্দ ঘরঘর শব্দ হচ্ছে, ভীষণ গলা ব্যথা হচ্ছে, সাথে মাথা ব্যথা থাকতে পারছে, সাইনাস পেন, তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ বাচ্চাদের কমন কোল্ড এমনিতেই সেরে যায়, ডাক্তারের দেখাবার দরকার পড়ে না। তবে বাচ্চাদের যদি খুব জ্বর মানে 100.4 ডিগ্রি ফারেনহাইট এর উপরে হয়, আর বাচ্চার জ্বরটা 2 দিনের বেশি আছে, আর যে কোনো বাচ্চাদের হতে পারে এটা জ্বরটা, সিমটম গুলো খুবই প্রমিনেন্ট, মানে দেখলেই বোঝা যাচ্ছে সে হ্যাঁ সে অসুস্থ, যেমন বাচ্চাটা গলা ব্যথা হতে পারে, গলা ঢোক গিলতে পারছে না, শ্বাসকষ্ট, ব্রিদিং ডিফিকাল্টি, আর বুকে তো ঘরঘর শব্দ হবে, কেন কোল্ড কাফ দুটোই আছে, আবার কানে ব্যথা হতে পারে, কেন আমাদের ঠান্ডাটা কানের মধ্যে দিয়ে, অনেক সময় আমরা বলি যে বাইরে গেলে ঠান্ডা লাগলে কানটা বন্ধ করে যেতে, মাফলার ইউজ করো, খাবারে অনিয়া, কেন না তার জ্বর আছে, সর্দি কাশি, যার জন্য সে খেতে চাইবে না, বাচ্চারা খেতে চাইবে না, কিন্তু এইসব যখন দেখা যাবে তখন কি আমরা চিকিৎসকের সাহায্য নিতে পারি।
1: মনে করুন আমি অসুস্থ, তাহলে আমাকে কি করতে হবে?
0: দেখুন, আপনি যদি অসুস্থ মনে করেন, সাথে খুব জ্বর আছে, আর যেগুলো সিমটম গুলো বললাম, গলায় ব্যথা, মাথা ব্যথা, নাক দিয়ে জল ঝরছে, শরীর ব্যথা, আপনি জানেন যে এটা পোস্ট করোনার সময় চলছে, তাই তো? অতএব দেরি না করে ডক্টরের পরামর্শ নিতে পারেন, যাতে করে লক্ষণ অনুযায়ী ইনভেস্টিগেশন করে সেই অনুসারে চিকিৎসা দেবেন। আগে যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে, কাজে না গিয়ে ঘরে থাকুন, ভিড় ভাড়া জায়গায় যাবেন না, রেস্ট করবেন, সাথে তরল পদার্থ বেশি মাত্রায় নিতে হবে এই সময়, আর এর মাঝে মাঝেই রুটিন করে নুন গরম জলের গার্গল করতে হবে। কাশি বা হাঁচি দেওয়ার সময় নিজের মুখ আর নাক ঢেকে রাখতে হবে, অথবা যদি টিস্যু পেপার থাকে সেটা ইউজ করবেন, করার পরে সুনিশ্চিত করতে হবে যে টিস্যু পেপারটাকে সাবধানীপূর্বক ডাস্টবিনে ফেলেছেন কিনা, কেন ওটা থেকে আমরা সংক্রমিত হতে পারি। আর নিজের হাতকে নিয়মিত করে

0: সাবান আর জল দিয়ে ধুতে হবে, আর অ্যালকোহল রহিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। আপনি অসুস্থ সময় এগুলো আপনার করাও দরকার।
1: আর একটা জিনিস জানতে চাই, ধরুন আমার একবার হয়ে গেছে ফ্লু বা এই ধরনের কিছু, তা আমার কি সেকেন্ড টাইম ফ্লু ইলনেস বা কমন কোল্ড হতে পারে?
0: দেখুন, আপনি একবার এর সম্পর্কে আসার পর আপনার শরীরে এর জন্য রোগ প্রতিরোধক ক্ষমতা বিকশিত হয়ে যায়, তৈরি হয়ে যায়। এই জন্য যতক্ষণ না এই ভাইরাসের কোন গুরুত্বপূর্ণ চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার সেকেন্ড টাইম ফ্লু হবার সম্ভাবনা খুবই কম।
1: ধরুন ফ্লু লাইফ থ্রেটনিং, মানে এটা খুবই জীবননাশক হতে পারে কি এটা?
0: হ্যাঁ, লাইফ থ্রেটনিং সমস্যা তখনই হয় যাদের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা আগে থেকেই কম থাকে বা স্বাস্থ্য সম্বন্ধে অন্য কোনো বড় রোগ থেকে থাকে। আমি আগেই বলেছি ছোট বাচ্চাদের ইমিউনিটি তৈরি হয় না, বয়স্ক লোকেদের ইমিউনিটি প্রোডাক্ট কমে যায়, মানে রোগ প্রতিরোধক ক্ষমতাটা কমে যায়। আবার যাদের বড় বড় অসুখ নেয়, টিউবারকুলোসিস, ডায়াবেটিক, এই পেশেন্ট গুলোকে জন্য
1: এই ফ্লু থেকে সব থেকে বেশি কারা প্রভাবিত হয়?
0: এক হচ্ছে যে প্রেগনেন্ট লেডি, দুই হচ্ছে যাদের বয়স 65 বা এর অধিক, আমি যখন বললাম না বয়স্ক লোকদের, তিন হচ্ছে 5 বছরের ছোট বাচ্চা। দেখুন একই ব্যাপারটাই আছে, বয়স্ক লোক আর ছোট বাচ্চা, এদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কম থাকে। যদি ফ্লু এর প্রকোপ বাড়াবাড়ি হয়ে যায় অথবা 7 দিন পরও ঠিক হচ্ছে না, মানে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা কন্টিনিউ, এমনি বলা হয় যে 7 দিন পরে, 7 দিন থাকেই, কিন্তু 7 দিনের পরেও যদি কন্টিনিউ করে তাহলে আমরা, যাদের যেমন লাংস ডিজিজ আছে, হার্টের প্রবলেম আছে, কিডনি বা লিভারের রোগ বা নার্ভ সম্বন্ধী চিরকালীন রোগ, আর 5 হচ্ছে খুবই কম রোগ প্রতিরোধক ক্ষমতা, হয়তো তা কোনো লাইফ থ্রেটনিং অসুখের দরুন হোক বা চিকিৎসার দরুন হোক, অনেক সময় অনেক ওষুধের থেকেও হয়ে থাকে। আর 6 হচ্ছে যারা সুগার পেশেন্ট, ডায়াবেটিস, এদের ইমিউন পাওয়ার খুবই কম থাকে, যখন তখন যে কোনো অসুখ এদের খুব তাড়াতাড়ি সংক্রমণ হয়ে পড়ে।
1: আচ্ছা, এই ফ্লু থেকে বা কমন কোল্ড থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আমরা কি উপায় অবলম্বন করতে পারি?
0: প্রথমে তো নিজের নাক এবং মুখকে বারবার টাচ না করা, আমাদের এমনি অভ্যাস আছে, যখন তখন মুখে হাত দেওয়া, নাকে হাত দেওয়া, চোখে হাত দেওয়া, এটা বিলকুলই করা উচিত নয়। হাত তাকে নিয়মিত ভাবে সাবান আর জল দিয়ে ধুতে হবে, স্যানিটাইজার ইউজ করতে পারেন। এমন লোক যে ইনফেক্টেড তার থেকে দূরে থাকতে হবে, না হলে নিজেও ইনফেক্টেড হয়ে পড়বেন। যদি সম্ভব হয় ভিড়ভাড় জায়গায় যাবেন না, না যাওয়াই ভালো, গেলেও সময়টাকে কম করতে হবে। আর যদি যান তাহলে মাস্ক পরে বেরোনোই ভালো। ঘরের দরজা জানলা খোলা রাখতে হবে যাতে করে হাওয়া বাতাস সুচারুভাবে ঘরে প্রবেশ করতে পারে। আমরা দৈনন্দিন জীবনে যা যা ব্যবহার করি, যেমন দরজার কুণ্ডি, হাতল বা রিমোট, সবসময় আমরা এটাই ইউজ করি। বারবার ভালো করে পরিষ্কার করতে হবে, আর পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাইলি নিউট্রিশিয়াস ফুড খেতে হবে। অসুস্থ আছি করে যে আমি খাবো না সেটা নয়, সাফিসিয়েন্ট ফ্লুইড ইনটেক করতে হবে, কেননা এই সময় কি হয় আমরা যে এটা নাক দিয়ে শুরু হয়, তো নাকের সিমটম যে নাক দিয়ে জল পড়ছে, হ্যাঁ, হাঁচি আসছে, নাকটা চুলকাচ্ছে, এর ফলে কি হয় আমাদের মিউকাসটা লিকুইড হয়ে বেরিয়ে আসে, আর এর ফলে ডিহাইড্রেট হয়ে যায়, মানে শরীরটা জল কমে যায়, যার জন্য আমাদের সাফিসিয়েন্ট ফ্লুইডটা ইনটেক করতে হবে, নেওয়া দরকার। আর আগেই বলেছি মাঝে মাঝে গরম নুন জল দিয়ে গার্গল করতে হবে, গলাতে ইনফেকশন হয়, নাক থেকে ভাইরাসটা গিয়ে গলাতে যায়, গলা থেকে লাংসে চলে যায়। আর নিজেকে সক্রিয় রাখতে গেলে যেমন নিয়মিত যোগ, এক্সারসাইজ আর ওয়াক করতে হবে
1: সুস্থ রাখার
0: জন্য।
1: আচ্ছা, এই যে সিজন চেঞ্জ হয় এর জন্য তাপমাত্রা বাড়ে বা কমে, তার জন্যই আমরা কি প্রোটেকশন নিতে পারি?
0: এই সিজনে গরম লাগছে বলে, হ্যাঁ, আমরা কখনো ঠান্ডা জল খাই,
1: ঠিক,
0: আবার গায়ে জামা বা সোয়েটার খুলে ফেলছি, অন্যান্য গরম লাগছে, এটা কখনোই করা উচিত না। একটু সময় দিয়ে আমরা যখন গরম লাগছে তো একটু নর্মাল হওয়ার পর জলটা খাওয়া উচিত, আবার যখন ঠান্ডা লাগছে তো গায়ের জামাটা তক্ষুনি খোলা উচিত না, সময় নিয়ে খোলা উচিত। আর আবার তারই পাশে ঠান্ডা লাগছে বলে গরম জল খাচ্ছি, এটাও ঠিক নয়। এর থেকে আমাদের শরীরে কোনো সুবিধা হয় না, কিন্তু আমরা খাচ্ছি, কেননা এটা আমরা জানি যে আমরা খেলে আরাম লাগবে,
1: হ্যাঁ,
0: শুধুমাত্র গলার আরাম লাগে এতে। আবার আজকাল গরম আছে বলে এসি ব্যবহার করছি, সকলেই এসি ব্যবহার করছে, গাড়িতে চড়ছে তখনও এসি ব্যবহার করছে, অতএব ঠান্ডা রুম থেকে বাইরে বেরোলেই গরম, এর ফলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। ঠান্ডার সময় বা শীতকালে অতিরিক্ত তেল জাতীয় খাবার আমরা খেয়ে থাকি, সকলেই খায়, পছন্দও করে, এই সময় ভাজা ভুজি এসব খাওয়ার চেষ্টা করে, এতে শরীরের পক্ষে খুবই খারাপ। যেমন পাকোড়া খাচ্ছি, সিঙ্গাড়া, পাঁপড়, তেলে ভাজা, মিক্সচার, ফাস্ট ফুড, অতএব এটাই শেষ কথা, আমরা গরমকালে যা যা খাবো শীতকালে সেগুলোই খেতে হবে। অতিরিক্ত ফল শাক সবজি খেলেই শরীরের ভিটামিন বা রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হবে, এই কোল্ড কাফ ফিভারকে নির্মূল করতে সাহায্য করবে। আমরা যদি শাক সবজি ফলমূল খাই তাহলে শরীরটাকে ভালো রাখতে পারবো,
1: অ্যান্টিবডিটা খুব
0: ভালোভাবে তৈরি হবে। এই সময়

0: বেশি করে জল খেতে হবে যাতে করে ডিহাইড্রেট না হয়। আমি আগেই বলেছি যে ডিহাইড্রেট হওয়া যাবে না। মূলত যাদের অ্যাস্থমা বা ব্রিদিং ডিফিকাল্টি আছে তাদের এই সময় নিউমোনিয়া হওয়ার একটা প্রকোপ দেখা যায়। তো এই সময় এই ঠান্ডা থেকে আমরা নিজেকে অ্যাভয়েড করব।
1: আমাদের কি এই ফ্লু থেকে বাঁচার জন্য মাস্ক পরা খুবই জরুরি?
0: এমন লোক আছে যারা এই পেশেন্টের সাথে থাকে, তার দেখভাল করে, দেখাশুনো করে, তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে, যার জন্য এদের মাস্ক পরাটা তো খুবই আবশ্যক। এবং পেশেন্ট যে রয়েছে তাকেও মাস্ক পরতে হবে। আমরা COVID-19 এর সময় দেখেছি যে আমরা সকলেই মাস্ক পরেছি, আর মাস্ক পরার ফলে আমরা দেখেছি এই সর্দি জ্বর কাশি এই ফ্লু লাইক ইনফ্লুয়েঞ্জা বিলকুল নির্মূল হয়ে গেছিল। মানে খুব 10-20% পেশেন্টই আমাদের কাছে আসতো যা এই কমপ্লেনে ভুগছে। তো মাস্ক লাগানোটা সবসময়ের জন্যই ভালো, বাইরে গেলেও আমরা যদি মাস্ক লাগিয়ে যাই খুব উপকারী সবার জন্যই।
1: করে মাস্ক ঠিকমতো ব্যবহার করা যায় এবং ডিসপোজ করা যেতে পারে?
0: আচ্ছা, মাস্কটাকে না মুখে ঠিকমতো টাইট করে বাঁধতে হবে যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে। আর যখন মাস্কটা পরা থাকে মুখে তখন এটাকে ছুবেন না, ছুলে কোনো হাত থেকে ওইটা ভাইরাসটা এসে যেতে পারে। আবার মাস্ক খোলার পর হাতটাকে জল আর সাবান দিয়ে ভালো করে ধুতে হতে হবে। আবার যদি মাস্ক ভিজে যায়, অনেক সময় হয় না মাস্কটা পরে পরে মুখের যে হাওয়াটা আসছে তাতে ভিজে গেল, নাকের জল পড়ছে তাতে ভিজে গেল, তখন কিন্তু মাস্কটাকে চেঞ্জ করতে হবে আর নতুন একটা মাস্ক ব্যবহার করতে হবে। মাস্কটাকে ডিসপোজ কি করে করবেন? ডিসপোজ করার আগে ডেটল বা ফিনাইল দিয়ে রোগাণুমুক্ত করতে হবে, ওটাকে পরে ডাস্টবিনে ফেলতে হবে, ঠিক আছে? না হলে আপনি পুড়িয়ে ফেলুন। অথবা যদি আপনি হাসপাতালে থেকে থাকেন তো হাসপাতালে ব্লু গার্বেজ ব্যাগ থাকে অথবা বায়োসেফটি ব্যাগ আছে তাতে ফেলে দিতে পারেন। কিন্তু বেস্ট হচ্ছে আমরা সব মোস্টলি ঘরেই থাকি, তো ওটাকে ডেটল আর ফিনাইল দিয়ে অ্যান্টিসেপ্টিক করে ওটাকে ডিসপোজ করা ভালো।
1: যদি এই ফ্লু বাচ্চাদের সংক্রমণ করে তাহলে আমরা কি উপায় করতে পারি?
0: বাচ্চাদের যদি সংক্রমণ করে, ছোট বাচ্চারা তো ইমিউন পাওয়ার কম থাকে, আগে বলেছি, হ্যাঁ সংক্রমিত হয় বাচ্চার হাত থেকে। কিন্তু আমরা সবসময় বলছি যে বড় হোক ছোট হোক সবারই হাতটা ভালো করে ধুতে হবে। আমরা খাবার খাচ্ছি, বাইরে থেকে আসছি, আমরা মাস্কটাকে খুলছি, জামা কাপড় খুলছি, ওয়াশরুমে যাচ্ছি, সেখান থেকে ফিরে এসে আমাদের এগুলো করা দরকার। তো বাচ্চারও হাতটা বারবার সাবান দিয়ে ধুতে হবে। বাচ্চাকে গরম জলের ভাপ দিতে পারেন, এটা কিন্তু বড়দেরও হতে পারে। হ্যাঁ, কেননা যখনই কারোর কোল্ড কফ হয় তাদের নাকটা স্টাফি হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, সেই জন্য শ্বাস নিতে কষ্ট হয়, যে বলুন ব্রিদিং ডিফিকাল্টি হতে পারে। তো তখন জলের ভাপ নিলে, জলের ভাপটা কি করে নিতে হবে, জলের ভাপে একটু পুদিনা পাতা, একটু আজওয়াইন একটু ঢেলে ওটাকে গরম করে ফুটিয়ে নিলে ওই ভাপটা নিলে খুব ভালো। আর কখনো কখনো নেবুলাইজও করা যেতে পারে বাচ্চাকে। বাচ্চার নাকটা সবসময় ধোয়া রুমাল আর ধোয়া মুলায়ম সুতোর কাপড়, দেখুন ধোয়ার রুমাল নিতে হবে, আপনি যে কাপড়টা ইউজ করেন একটা মুলায়ম, এই জন্য বলা হয়েছে বাচ্চা তো ছোট শিশু তার স্কিনটা খুবই সফট,
1: হ্যাঁ
0: নরম, একটু রাফ হলে কিন্তু ওটা রগড়ে যেতে পারে।
1: হ্যাঁ,
0: সুতোর কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। আর দূষিত হাওয়া ধুল ধোঁয়া থেকে, হঠাৎ ঠান্ডা লাগার থেকে প্রিকশন নিতে হবে, যেমন গরম কাপড় পরাতে হবে। মানে জ্বর হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা জ্বর হচ্ছে, ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, দেখতে হবে বারবার জল না ঘাটে। বাচ্চাদের কিন্তু একটা অভ্যাস আছে জল ঘাটার, আর বৃষ্টিতে না বের হয়। আর বৃষ্টি দেখলে দেখবেন বাইরে বেরিয়ে বৃষ্টির সাথে খেলছে। আর শিশুকে রেস্ট দিতে হবে, প্রয়োজন মতো প্রচুর তরল পদার্থ এবং হেলদি খাবার খাওয়াতে হবে। শিশুকে ঠান্ডা বা ফ্লু থেকে বাঁচাবার জন্য ভালো হোমিওপ্যাথিক ডক্টর এর থেকে ট্রিটমেন্টের চিকিৎসা নিতে পারেন আপনি, এটা সুবিধা।
1: আচ্ছা, হোমিওপ্যাথিক মেডিসিন থেকে আমরা কি কি লাভ পেতে পারি?
0: আচ্ছা, আমি আগেই বললাম যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে পারেন, সে সুবিধাগুলো এর মধ্যেই আসছে যে এই ওষুধ ভীষণ প্রভাবী, খুব তাড়াতাড়ি কাজ করে, ব্যবহার এবং গ্রহণ করা খুবই সহজ এবং সস্তা, এর কোনো সাইড এফেক্ট নেই। সাথে রোগ প্রতিরোধক প্রণালীকে সুদৃঢ় করে আর রোগের তীব্রতাকে কম করে দেয়। হোমিও মেডিসিন রোগ বা ওষুধকে শিকড় থেকে নির্মূল করে, মূল থেকে নির্মূল করে দেয়।
1: আর হোমিওপ্যাথিতে এটা যে ফ্লু লাইক ডিজিজটা কিভাবে ট্রিটমেন্ট করা হয়?
0: হোমিওপ্যাথি এমন একটা সিস্টেম অফ মেডিসিন যা পেশেন্টকে অ্যাজ এ হোল ট্রিট করে, কোনো ডিজিজকে ট্রিট করে না, রোগকে ট্রিট করে না, যে রোগ থেকে সে ভুগছে। একজন হোমিওপ্যাথ একটা পেশেন্টকে তখনই ট্রিট করে অন দ্য বেসিস অফ প্রেজেন্টিং সাইন অ্যান্ড সিমটমস এবং পেশেন্টের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক দেখে, যা তার অসুস্থতার সময় সিমটম প্রেজেন্ট করছে, যে লক্ষণগুলো প্রেজেন্ট করছে। কিছু হোমিওপ্যাথিক মেডিসিন যা আমরা কমনলি ইউজ করে থাকি, ব্যবহার করা হয় এই ফ্লু লাইক ইলনেস এর জন্য, কোল্ড কাফের জন্য, সেগুলো হচ্ছে অ্যাকোনাইট নেপ্লাস, আর্সেনিক অ্যালবাম, বেলেডোনা, ব্রায়োনিয়া আলবা, ইউপেটেটোরিয়াম পারফোলিয়াটাম, জেলসিমিয়াম, রাস্টাক্স, মানে এরকমই। এছাড়াও রোগীর লক্ষণের ভিত্তিতে অন্য ওষুধও দেওয়া হয়ে থাকে, যদিও বা কিছু কিছু ফ্লু কন্ডিশনে এর এক্সট্রা কেয়ারের দরকার পড়ে। এই জন্যই ফ্লুর চিকিৎসা করাতে হলে ওয়েল কোয়ালিফাইড হোমিওপ্যাথিক ডক্টরকে দেখানো উচিত।
1: খুব ভালো বলেছেন। আর একটা জানতে, এই

0: ফ্লু লাইক ডিজিজ যেটা বললেন, এটা হোমিওপ্যাথি প্রিভেনশন কিছু আছে?
1: হ্যাঁ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ সেন্টার CCRH এবং ডিপার্টমেন্ট আয়ুষ দ্বারা হোমিওপ্যাথিক এক্সপার্ট কমিটি গঠন করা হয় COVID-19 এর সময়।
0: আচ্ছা।
1: তারা আর্সেনিক অ্যালবাম 30 রেকমেন্ড করেছিলেন অ্যাজ এ প্রোফাইলেকটিক মেডিসিন ফ্লু লাইক ইলনেস এর জন্য। আর্সেনিক অ্যালবাম 30 তিনটে ডোজ 3 দিন সকালে খালি পেটে নিতে হয়, তারপর আবার 1 মাস পরে রিপিট করতে হয়, মানে আবার 3 দিন খেতে 1 মাস পরে। এটা ভীষণই ফলপ্রসূত ছিল, আমরা র্যান্ডামলি এটা ব্যবহার করেছি। এর সাথে সাথে এক্সপার্ট কমিটি এটাই সাজেস্ট করেছে, এর সাথে সাজেস্ট করেছে যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে যে অ্যাডভাইস গুলো দিয়েছে সাধারণ স্বচ্ছতার ব্যাপারে ভীষণভাবে ধ্যান দিতে হবে।
0: আচ্ছা, খুব ভালোভাবে বলেছেন। এবং সবশেষে আমি জানতে চাইব, আপনি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চান? এই সিজন চেঞ্জ কি করতে, মানে সবই বলে দিয়েছেন, তবু লাস্ট আপনার মতামত।
1: আমি সিজন চেঞ্জে আমি আগেই বলেছি যে ঠান্ডা গরম, আমরা সবসময় যখন ঠান্ডা লাগে আমাদের একটা নেচার, আমাদের সবারই নেচার যে ঠান্ডা লাগছে একটু চলো গরম, একটু গরম খেয়ে নি, একটু গরম কাপড় পরে নি, আবার গরম লাগছে তো আমরা একটু ঠান্ডা জল খেয়ে নি, এই সময় প্রেফার করি। গরমের সময় আমরা আইসক্রিমটা খেতে পছন্দ করি, ঠান্ডা জলটা খেতে, এগুলো খাবেন না। আর তাছাড়া সিজন চেঞ্জের সময় নিজেকে অনেক কেয়ারফুল রাখতে হবে। আর যে যে সাজেশন হয়েছে যে হাত ধুতে হবে, না কেউ টাচ করবেন না, হাত দিয়ে নাক চোখ মুখ এগুলো টাচ করবেন না, তাহলে আপনার ইনফেকশনটা বেড়ে যাবে। এই যে প্রসেসগুলো বলা হয়েছে এগুলো সবগুলো মেনটেন করলে আপনি এই ফ্লু বা সর্দি কাশি থেকে মুক্তি পাবেন।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আর আমাদের শ্রোতা বন্ধুদের খুবই উপকারী সব সাজেশন এগুলি দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
1: ধন্যবাদ, নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথি ডক্টর সবিতা বিশ্বাসের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, এবারে দু একখানি লোকগীতি শুনব আমরা। আসরের প্রথম শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।